যেমন কসইন্ডিয়া তেলে তিন তানা সুবিধে কইতো না কাবারাসাই তাগিংকে নাগাইতো এশিন স্টুডিও কিবরস্তি ওগিন রগিনে তবমে তাবা উইলসন কিমারিতিম তেরের মাঙ্গে নবগোকে তাবা কেমুয়েশের কাসিমবিরে সাব লোকেশন মেরগে ওয়ার্ড নমিতিনেন বমে তা কংগাসিস ইগেসিচিন কিনি তাবল ফোতাগিন কে পগল সগল লাক্সসম আকসগল ওয়েরি থাবচি ওসির তা সিলোতো রাবা কসাগাইতা আগাতা কিগেন জেবসলিয়ান কসাগাইতা তুপচে তাবনি ওসির তা তেরেসিয়া মুনাই নেগি ওসির তা পিতা তেরের আকপল তেরের মনমন্তিও তাব ক্রেস তেরের ইগিবরুন আকলগ কেবত আন্না লাঙ্গাত Joseph Maritim, Emily Rono, Philip Maritim, Michael Maritim, Robert Maritim, Ezekiel Maritim, Agagne Sechelule, Quanita Bugo in the Bar, Emily Maritim, Joyce Maritim, Joyce Maritim, Faita Maritim, Masi Maritim, Akmasi Maritim, Kobrace Mujuronica Messigarecesere. গিয়ায় কাংমনগে আনান ক গিয়ায় কাংমনগেন বেতুতা বমথে জেগিতরে তেল বানেতা বিলেতা সুবিতালিয়ন কা কিমেশের কাসিম বেরে আগো কিনমু পোর্তনিনেন বেতুতেন ব কাসিতা সমকিয়ন্তন ক বেতুতা করুন তরগিত মনক মুতিন এচিসি তেন হসপিটাল সাউথরাওন রেনিন কেন কাসিতা মঙ্গন তরগিত মনক লাইন কা কোকুইতা ব কিমেশের কাসিম বেরে সাব লোকেশন মুতিমিসিং আগো ব নেনিন কিবরস্তি ওগিন রগিনে তোবমে তাব উইলসন কিমারিতিম তেরের মাঙ্গে নবগোকে তাব কিমাইচের কাসিমবিরে সাব লোকেশন মেরগে ওয়ার্ড নিমিতিনেন পমে তা কংগাসিস কিগেসিচেন কিনি তাবল ফোতাগিন কে পগল সগল আকসসম আকসগল ওয়েরি তাব চিওসির তো সিলোতো আরাবা কোসাগাইতা আকতাব কিগেন কিবসলিয়ান কোসাগাইতা তুচে তামে ওসির তো তেরেসিয়া মুনাই নিগিওসির তো পিতা তেরের আকপল তেরের মনমুতিও তাব ক্রেস তেরের কিগিবেরুর আগলগ কিবত আন্না লাঙ্গাত জোসেফ মারিতিম এমিলি রোনো ফিলিপ মারিতিম মাইকেল মারিতিম রবার্ট মারিতিম এসেকিয়েল মারিতিম আগাগ্নে সেচেলুলে কোয়ানিতা বিউগোইন ব এমিলি মারিতিম জয়েস মারিতিম জয়েস মারিতিম ফেইট মারিতিম মাসি মারিতিম আকমাসি মারিতিম কবরাচ মচুরুন কেসেরে দাদাত কিনম বোর্তিন এন পেতুতিন বরহানি কাসিতাব সমুক্তর্গী তমনক মুতিন এচিসি তেন হসপিটাল গো সাউথ অনরিন কেন কাসিতাব অন্তর্গী তমনক লাইন কা কোকেতা বকিমেচের কাসিমবিরে সাব লোকেশন মুতিমিসিং আগব নেনিন কিবরস্তি ওগিন রগিনে তবমে তা বাইচনা কিমুথাই কিমেতা নবগোকেতা মোসোন চরওয়েতা সাব লোকেশন মোসোন গ্যাস সাব লোকেশন ইন কনোইন পমেতা কাউন্টি ওয়েরি তা জিওসির তো আরাপ্তি গিরে আগবত সেকিল চব মোসোনিক তুচে তাব এসেকিল কিমেতা ফিলিপ পিতা রিচার্ড মনমুথিও তাব এলেন কিমেতা কোয়ানিতাব এভালিন লাঙ্গাত ওয়েসলি মুথাই তেলে শারন করোস Joan Keegan, Abigail Chirotich, Diana Koesh, Blessing Ngetish, Princess Korira, Agbrafin Mutai, Kwanitab Yugoi, Nboichanet Mutai, Kovagachinet Tmuchurun Kakmeshigari Chesere, Gyae Kaumun Gen Kaasita, Sumuga Yotan Kubetuta, Koron Targita Manak Mutai Chigitore Tina, Konorinyin Inka, Mosun Gekonget Gesai, Sisitin Bobit, Mbesa Namba, Nemuchin Toretit Ko 0700, 840-492-0700